0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM.
1: ¿Qué?
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

বাইজা বুঝা তামার তামা উঠাছেন তো মাগার কি হুলতাছেন পুরাই একশো একশো টানে বুঝছেন না কি চলে ও হো লিখে রে দিল দিয়া ফিল করেন 90.4

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
4: আহা পাহাড়ে যাব কে কইছে রে
5: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
6: তাই তো, তাকে তো দেখছি না।
4: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
7: এই চলে এসেছে রে।
6: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
8: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: টাইম চেক, এখন সময় বেলা তিনটা,
1: সবার সাথে 90.4।
2: যাতে আমি ঢাকাইয়া

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Destination, X Station.
1: দেশ ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিসে
2: এই ডাক ছড়িয়ে জাগুন জেরে
1: প্রতি শনিবার রাত ১০টায় শুনুন ঢাকা FM 90.4

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক চাঁদ পানা মুখ ছিলে কোঠা থেকে হাসছে।

টুপ টুপ পায়ে ছন্দ রাত্রির জুঁই ফুল।

0: কাগজের খেয়া ভাসছে।
1: 90.4 FM.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

চেক, এখন সময় রাত ৮টা। এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: এলাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশের সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। সাতটি দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ, সর্বনিম্ন 10% শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে 3-2 সেটে হারালো বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি আজ বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগের কারণ হিসেবে গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রোজ শুক্রবার অপরাহ্ন 1:05 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি।
0: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি লিখিতভাবে তাঁর অসুস্থতার কারণ উল্লেখ করেছেন, এক্ষেত্রে অতিরিক্ত কোনো চিকিৎসা সনদের প্রয়োজন নেই। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। সম্মেলনে দেশি বিদেশি গবেষক, নীতি নির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সকল ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই। আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্ম কিংবা রাজনীতির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তারা জাতির শত্রু। তিনি দেশীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা অথবা সামাজিক বিভাজনের জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টাকারী শক্তিগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
3: মানুষের ঈশ্বর প্রেমকে সম্মান করি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসীদেরকে কোন মহল কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে।
0: জহিরুদ্দিন স্বপন আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন অনুযায়ী ধর্ম, বর্ণ, ভাষা এবং ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কোনো বিভাজন বরদাস্ত করা হবে না। এদিকে উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ সম্পন্ন হল দেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে আজ রাজধানী সহ সারা দেশে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে উল্টো রথযাত্রার উদ্বোধনী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুসালাম। পরে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে শোভাযাত্রা বের করা হয়, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত 16 জুলাই 9 দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আবির্ভূত ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান ও এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি টিএসসির 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী মহামারী, জলবায়ু, অভিঘাত, সাইবার হামলা এবং সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবেলায় বৈশ্বিক সক্ষমতা জোরদারে বাস্তব ভিত্তিক ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনের উপর জোর দেন। তিনি বলেন, যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট মোকাবেলা কাঠামো, এ ধরনের চ্যালেঞ্জের বিরুদ্ধে সম্মিলিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পররাষ্ট্রমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নির্ভর সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য মোকাবেলার উপায়ও তুলে ধরেন। টিএসসির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পাশাপাশি ডক্টর খলিলুর রহমান চিলি, নেদারল্যান্ডস ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সরবরাহ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বৈধ অভিবাসন এবং আবর্তক অর্থনীতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জলবায়ু সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে 11,25,000 ইউরোর একটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD এবং IOM এর মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু সম্পর্কিত অভিবাসনের সমন্বিত পদ্ধতির প্রসার শীর্ষক 3 বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে জলবায়ু সম্পর্কিত গবেষণা ও জ্ঞানবিজ্ঞান, জ্ঞান বিনিময় সম্প্রসারণ, জলবায়ু কার্যক্রমে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানো এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও অভিবাসন মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি আসমিয়া তাসনিম। শুরুতেই জুলাই ২৪ গণ অভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 24 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আন্দোলন দমনে নানা প্রচেষ্টা চালায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সরকার। 24 জুলাই পর্যন্ত 200+ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। আরো শুনুন প্রতিবেদনে।
1: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে 2024 সালের 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির কাচলা পদচারী সেতুর কাছে নিহত হন রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম। তাকে খুব কাছ থেকে একের পর এক গুলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে নীল রঙের টি শার্ট গায়ে যে তরুণ গুলি লাগা ইমাম হাসানকে পেছন থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি মোহাম্মদ রাহাত হুসাইন। নৃশংস সেই ঘটনার বর্ণনা দিয়ে বাংলাদেশ বেতারকে রাহাত জানান, ইমাম হাসানকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ সদস্য। পেছন থেকে তিনি যখন তাকে টেনে নিচ্ছিলেন তখনও পুলিশ গুলি ছুটছিল, তার পায়েও গুলি লাগে।
2: খোলার পরে প্রায় দোকানদার সহ আমাদের সবাইকে মারধর শুরু করে। পুলিশ প্রথমে আমাকে হাত ধরে টেনে বের করে প্রায় 5-6 জন ইচ্ছা মতো পিটায় আর কি। কোমরে অনেক বড় আঘাত পাইছিলাম, হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলাম, হাতে অনেক আঘাত পাইছিলাম। তারপরে দ্বিতীয়ত টেনে বের করে হচ্ছে কি আপনার ইমাম হোসেন তাইমকে, ওকে টেনে বের করে ইচ্ছা মতো ওকে পিটালো। তাইম দৌড় দিয়ে যখন এই পজিশনটাতে যখন চলে আসে তখন আমাকে তখন পিটাচ্ছিল, আমি তখন শুয়ে মানে পড়ে যাওয়া অবস্থায় দৌড় দিয়ে তাইমের পাশে এসে দাঁড়াই। আমাদেরকে বলতেছে যে দৌড় দে, এটা খারাপ ভাষায় বকা দিয়ে সে বলতেছে যে দৌড় দে।
1: সেদিন পুলিশের গুলিতে আহত রাহাত এখনো সোজা হয়ে হাঁটতে পারেন না, কিন্তু এ নিয়ে তার আক্ষেপ নেই। বরং সেদিন বন্ধু ইমাম হাসানকে বাঁচাতে না পারার আক্ষেপই তাকে এখনো পীড়া দেয়। জানালেন সে সময় তাকেও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালায়, কিন্তু বাড়িওয়ালার সহায়তায় সে যাত্রায় বেঁচে যান, পালিয়ে থাকেন কয়েকদিন।
2: এই জায়গাটাতে যদি আমার ভাই হইতো সেই ক্ষেত্রে কি আমি তাকে ছেড়ে চলে যেতে পারতাম কিনা, তাই ওই জায়গাটা থেকেই ধরা। আর আমি যখন তাকে ধরি তখন আমি ধরেই নিয়েছি যখন আমরা দুইজনে একসাথে মারা যাব, বা যদি বাঁচি তাহলে আমি তাকে নিয়েই বাঁচবো, ওই রকম মন মানসিকতা নিয়ে আমি তৈরি ছিলাম।
1: 2024 সালের 24 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। ওই দিন সরকারের পক্ষ থেকে কারফিউ কিছুটা শিথিল করা হয়। এদিন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ মেলে। নিখোঁজ থাকার 5 দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়। আন্দোলন দমনে সে সময় নানামুখী চেষ্টা চালায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার। 24 জুলাই বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশনের সংবাদ প্রধানদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী পন্থী হিসেবে পরিচিত সাংবাদিকরা শিক্ষার্থীদের আন্দোলন দমাতে শেখ হাসিনাকে পরামর্শ দেন। এদিন আরো 4 জন সহ 24 জুলাই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের হামলায় 200+ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্ট দুটি হল ফেঞ্চুগঞ্জ ও মারকুলি পয়েন্ট। কেন্দ্র জানায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী 3 দিন হ্রাস পেতে পারে। উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী 3 দিন হ্রাস পেতে পারে। তবে আগামী 24 থেকে 48 ঘণ্টায় ছোট যমুনা নদী, নওগাঁ এবং আত্রাই নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদ নদীর পানি আগামী 2 দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী 3 দিন হ্রাস পেতে পারে। অপরদিকে গঙ্গা নদীর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী 3 দিন স্থিতিশীল থাকতে পারে। কেন্দ্র আরও জানায় আগামী 24 থেকে 48 ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী 2 দিন হ্রাস পেতে পারে ও 3য় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী 3 দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী 1 দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী 2 দিন স্থিতিশীল থাকতে পারে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1137 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জাপান ও ভারত সহ বাণিজ্য অংশীদার 7টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর নতুন করে 10-12.5% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সাময়িক 10% শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর আজ থেকে এই নতুন শুল্ক কার্যকর হল। ট্রাম্প প্রশাসন বলছে যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তাদের উপর নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় সর্বনিম্ন 10% শুল্ক হার পেয়েছে বাংলাদেশ। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা আরও শক্তিশালী হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। বাড়ছে হামলা, পাল্টা হামলা, অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালী ও লোহিত সাগর ঘিরে নিরাপত্তা সংকটের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশ সহ জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোতেও। এদিকে পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রায় 2 সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ হামলায় খুজেস্তান প্রদেশে হতাহতের খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হামলার লক্ষ্য ছিল সামরিক কমান্ড সেন্টার, ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং যোগাযোগ অবকাঠামো। পাল্টা প্রতিক্রিয়াও অব্যাহত রেখেছে তেহরান। IRGC কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি করেছে। একই সময়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে। ফলে হরমুজ প্রণালী ও লোহিত সাগর দুটি গুরুত্বপূর্ণ নৌপথেই নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই আরো গভীর সংঘাতের দিকে এগোচ্ছে। তার ভাষায় একটি সংকট আরেকটি সংকটকে উস্কে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ। এরই মধ্যে এই সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেল ও গ্যাসের দাম বেড়েছে, বাড়ছে সরবরাহ বিঘ্নের শঙ্কাও। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে মূল্যস্ফীতির চাপ আরো বাড়তে পারে, যার প্রভাব পড়বে পরিবহন, খাদ্য এবং নিত্যপণ্যের বাজারে। সেই সাথে এই সংকটের প্রভাব পড়ছে বাংলাদেশ সহ LNG নির্ভর দেশগুলোতেও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA বলছে, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা এবং উচ্চ মূল্যের কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরো বিস্তৃত হয়, তাহলে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিও বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ইউক্রেনে রুশ হামলায় অন্তত 11 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়েছেন। কিয়েভে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট এলাকায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রাশিয়ার কিরোভ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত ও 26 জন আহত হয়েছেন। খেলার খবর ভলিবল। আজ পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে কাজাখস্তানকে পরাজিত করেছে। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে 3-2 সেটে হারালেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে 3-0 সেটে পরাজিত হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংবিধানের ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশের সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। সাতটি দেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রে নতুন করে শুল্ক আরোপ, সর্বনিম্ন 10% শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে 3-2 সেটে হারালো বাংলাদেশ। খবর শেষ হলো।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আমার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

লক্ষ্য করে আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: জুলাই আন্দোলনে রাজপথে মানুষের উপস্থিতি দেখিয়েছিল জনতার দাবি কখনো উপেক্ষা করা যায় না, জনতাই ক্ষমতার উৎস। ঢাকা FM 90.4।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
5: এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: Rock FM 90.4.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: আমি আসার দুই দিন আগেই ওদের দুইটা ফ্ল্যাটে দুইজন হঠাৎ কোনো কারণ ছাড়াই আত্মহত্যা করছে। কোন রকম কোনো কারণ ছাড়া, কোনো ফ্যামিলি
1: দুইজন আত্মহত্যা, দুইজনকে একই
0: পরিবারের, দুই দুই ফ্যামিলির,
2: এবং তাদের বয়স কি রকম,
0: একজন হচ্ছে লোক বলা যাচ্ছে না কেন জানেন, কারণ যখন দরজাটা খুলে ঢুকছে পুলিশ, ঢুকে দেখছে ওই লোকটার গলায় কোনো দড়ি ফাঁসি নাই, সে জাস্ট তার ওয়াইফের ওন্না পেঁচায় বসে আছে চুপ করে।
2: আসসালামু আলাইকুম, শুরু হয়ে গেল অমানিশা। এই মুহূর্তে যারা শুনছেন ঢাকা FM 90.4 এবং সেই সাথে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে বরাবরের মতো আমি রনি আছি আপনাদের সাথে এবং ঢাকা FM কে আসসালামু আলাইকুম, শুরু হয়ে গেল অমানিশা। এই মুহূর্তে যারা শুনছেন ঢাকা FM 90.4 এবং সেই সাথে আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে বরাবরের মতো আমি রনি আছি আপনাদের সাথে এবং ঢাকা FM এর অমানিশা আজকে

আছেন তো ফিলে, মাগার কথা জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: on the show, Banner Gun Shurun. Ben Beef Say.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Adios, amigo.
1: Yes. Okay.
2: Taka FM 90.4.
3: Shara deshe?
2: Shabashate.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।
1: ঢাকা FM 90.4, সারা দেশে সবার সাথে।